0: ये না শুনেছি আর তুই তো দোকানদারও মাথা চাটিছে, একবার কে দিচ্ছে দোকান লাগে তো দুইবার তিনবার চারবার আইবকে পুছিছে যে ওইখানে কি সব খেবি, আমার ঘর লোক তো টেরবে না করেছে, ইয়া না শুনেছি আর তুই লাঠিও রেতিয়ে তব না কিছু কেতিয়ে লাঠিও না ছিল লাগাম
1: কি বানাচ্ছে ককাল মারে লাঠি তাকাচ্ছে ডর নাই আজি জানমো
0: ডর তো তে হইলে যা কি কি না ভাগলি
1: সব ককরা মারবে কাহা সে কুতা বিলাগ না মিয়াল জাহান লাঠি তাকাচ্ছে মারাইল
0: না মু সে বলা গলি
1: মু কা সময়ের কানাক বৈত নাই হাত মু সে বলা গেল হা কথি কইছে সে কও না আমরা
0: খেল দিয়া
1: খেল কথি কা দেব হা আমরা হিসাব দলিয়ে যে খেল দেব
0: আর তুই কোন সামান কিনে লজেন জেলিয়ে যে হিসাব দেবা কা
1: সামান কিনেলে নাই দেনা রিয়ে লেকিন আহা কাজে আমার গাম সে এলিয়ে 2000 টাকা আহাকা সঙ্গ মে ছলে আমার ভাইয়া ফোন করকে কহলকে যে মেজমান কা 2000 টাকা যে ছে ছে সব সব বেড়ি লাগা কা দেলিও
0: বেড়ি লাগা কা দলকে উসাইট গলি সব ভুষ ভাগলি টাকা
1: কথি কিন লিয়ে ছুছে হাতে এলিয়ে তো ভুষ কেনা কর দেলিয়ে কথি মে সাইঠ গাল এক এক কা পয়লা হিসাব দিয়ে তব খানা মিলত
0: চমচমাটা গেল রে আর কোনো বাত
1: কোনো বাত আইয়ে তো আহ পতা চল যে কোন কোন বাত হেতে
0: চমচমাটা গেলিয়ে ওই দিনা দোকান মে গেলিয়ে অর্ডার করলিয়ে তকর বাদ মে কলকে কি সব খেবি তো কলিয়ে যে যে তোরা দোকান মে বনল ছো ফরাই ঝরাই ও কথি কে যে গিরাবি আর তকর বাদ মে সব চিজ রে সব খেলিয়ে বেড়া বেড়ি কে টাকা ভুষ ভে গেলি
1: আহাক ভনা খেলিয়ে আহাক পেট হন্ডি বমজি ইয়া সব কিছু আইট গেল আহাক পেট মে বড়িয়ে বাত ছে লেকিন টাকা কি করলিয়ে সে পয়লা কহু না আমার ভাইয়া যে ফোন করকে কহলকে যে 2000 টাকা দেনা রিও মেজমান কা সঙ্গ মে তকর হিসাব দিও না হা
0: এ 2000 টাকা দিলকে তে ওতেক মেহনত তো কর দিলিয়ে না হম হ আও লিয়ে তো যতেক মতলব দিয়াদি মে রে না ছটকা জটকা মজলা সজলা চার চরুলনি যতেক ছিল সব গোড় লাগলিয়ে না তো গোড় লাগে চলে এলিয়ে আর চলে এলিয়ে তাকে ভইয়া যে ছিল সে 2100 টাকা দিলকে আমরা কালকে লিয়ে মেজমান ই বিদাগরি ভেল লেকিন এই মস্ত আমরা পিসি দা দিয়ে
1: আগো বাবু স ভাইয়া তো 100 টাকা ছড়িয়ে দেনা রে মতলব 2100 টাকা ভে গেল রে আহাকে না
0: হ্যাঁ
1: তো কোন সিসি দেলা কাহাকে
0: এ পিসি মাংলকে কমিশন কমিশন
1: হে আমরা ভাইয়া কা দে নাই দাহু সে কই দাচি না তো মুই হে নোচ লাব
0: মু কে না কর নোচবে ওইট না যে ওতে এতেক দিনা যতেক দিনা রহলিয়ে হম তো চতরাইর মে ওতেক দিন দোসর দিনা কাম করতিয়ে ন তোকার 5 গুণা টাকা কমাই লাল ভাই দিতি আমরা
1: 5 গুণা কমাই হয়েছে একরা এহনে বল গোবনা লোক লোক জন মে রাখতে ও তো হামরে গাম কা রহে না হামরে নেহরা কা দর দিয়া যে অথি দুইটা 2000 টকো দেলকে 2100 না তো ইহান লোক 5টা টাকা তো কই দেবে না করতে
0: এ হাম বল গোবনা যা
1: তো কথি চিয়া কিছু করে কা লুইরে না ইয়া একটা জারনা ফারাইলে দেলক তো 10 ডিবিয়া তেল জরল আহাকে জারনা ফারাইল
0: 10 মিনিট মে একটা ডেঙ্গড়ি ফার দিলিয়ে তকর বাদ মে আধা ঘন্টা মে এক ট্রেক্টর ইটা উই দিলিয়ে আর তাইকে বাদ মে খেত গেলিয়ে ক্যাব গেলিয়ে আইলিয়ে একটা বাদ দোসর বাদ একেল গোড় লাগাই কইছে হ্যাঁ একটা গোড় লাগাই ঝড়েছে না লোককে 2000 টাকা দিয়েছে আর ছোঁছে দিয়া

0: Lebonia.
1: Extreme energy drink.
2: এখন ভরক পায় ফেম সাজ কে সাত বাজল
3: হ্যালো
4: হ্যালো কি বাত
3: কি বাত এতক পত্র পঠেলো তাইও আহাকে গাম এবাক মন নাই করাইয়া
4: নাই নাই হামরা সবটা পত্র ভেটল মুদা তেহেন ডকুবা ম্যানেজার কে চক্কর মে পড়ল ছি যে ছুটিয়ে নে দইয়া
3: নাই নাই আহা ঝুট বাজাই ছি
4: নাই নাই হাম জলদি আইব রহল ছি
3: নাই নাই আহা ঝুট বাজাই ছি